0: Drive your life behind a big wheel. Code steers her bus smoothly through the busy streets of Bangkok. Yet some passengers still seem surprised. A woman driving a bus? But Code is proving them wrong. Women like her are putting the industry in the fast lane. Made in Germany. Next. Cramps or a sharp pain? Sometimes it's completely debilitating. Backache is often caused by tension. But what if there's more to it? How do our bodies warn us? What types of sports strengthen our back? And what should you rather avoid? In good shape. In 60 minutes.
1: কিলিয়া বলন থেকে আর এই পন্ত থেকে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে আর কি দুইবার ধরা খাইছি তিন কেমার বেলা এটা সফল হইছে
0: Currently, more than 100 million people worldwide are fleeing, more than ever before.
1: পরে খাইছি কিছুদিন খাওয়ার পর একটা লোক আবার এই ব্যবসাটা ধরাই দিল যেন এনে এসে ব্যবসা করেন কাজ করলে পরে ভালো হবে এই জিনিসটা রাইন্দে বেসেন তিন বছর ধরে হারিয়ে বেসতেছি
0: Find out about Bailey's story. Info Migrants. Reliable news for migrants, wherever they may be.
2: Traffic in the world's major cities is getting heavier. Urban populations are booming, and there are ever more commuters, too. Bus drivers navigating the urban jungle need both skill and courage. And although men cause twice as many accidents as women worldwide, many passengers feel less safe with a female bus driver. That's something Kojakor Nyompamplai in Bangkok is determined to change. Mobility's the watchword this time on Made. In Madrid, the metro delivers packages. Electric cars charging while driving. And Tenerife, fears of a tourism crisis.
3: ภูมิใจในหน้าที่นี้คือแบบเราได้รับส่งคนให้ถึงจุดหมายปลายทาง